আজ বৃহস্পতিবার, 18ই আষাঢ় 1948 অকাব্দ, 9ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, 24ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:42, সূর্যাস্ত 6:22। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন EIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 7 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ।
1: গোল্ড চ্যানেল হ্যায় 6 বাজনে ওয়ালে হ্যায় আব সুনেঙ্গে
2: সমাচার। সমাচার কে সাথ মে মুকেশ কুমার। प्रधानमंत्री नरेंद्र मोदी आज मेलबर्न में ऑस्ट्रेलिया के प्रधानमंत्री एंथनी अल्बनीज के साथ बातचीत करेंगे। दोनों नेताओं के बीच व्यापार, रक्षा, प्रौद्योगिकी, शिक्षा और

গীতাঞ্জলির প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 শুনবেন আজকের চাষবাস। আজকের চাষবাসে শুনবেন কৃষি সুপারিশ, বলেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:40 আপনার স্বাস্থ্য, শুনবেন শিশুর ত্বকের যত্ন, বলবেন ডক্টর উর্মিলা পিল্লাই রায়। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ ও কল্লোল কোনার। 7:45 রবীন্দ্রসঙ্গীত সন্দীপ সেনের কণ্ঠে। 8:00 জানা অজানাতে শুনবেন কথিকা মস্তিষ্ক মন্থন, বলবেন ডক্টর সৌরভ সুন্দর প্রধান, আজ প্রথম পর্ব। 8:05 নজরুলগীতি বিথিকা রায়ের কণ্ঠে। 8:20 উত্তরণ অনুষ্ঠানে দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম দীপঙ্কর সরকারের সাক্ষাৎকারটি স্টুডিওর বাইরে থেকে গ্রহণ করেছেন অনুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী অতনু রক্ষিত। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি, পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠানে শুনুন বেরিয়ে পড়ি, উপস্থাপনায় চয়নিকা ধারা ও অস্মিতা রায়। 12:00 নজরুলগীতি সুস্মিতা হাজরার কণ্ঠে। 12:15 লোকগীতি শিল্পী সনন কুমার মজুমদার। 12:33 কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার খবর। এরপর গ্রামীণ যুব অনুষ্ঠানে শুনবেন দাও ফিরে সে অরণ্য, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন পবিত্র কুমার মণ্ডল। 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। 1:45 মহিলা মহলে শুনবেন অন্ধসংবাদ, অতিথি অনন্যা মালিয়া, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক। 2:30 বাংলা আধুনিক গান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, অ্যাডভেঞ্চার স্পোর্টস, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ে পাঠদান করবেন হুগলির ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের শিক্ষক কৌস্তভ দাস ও সঙ্গে দুজন শিক্ষার্থী। সন্ধে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনুন লোকগীতি মদন মিন পান্ডি ও সহশিল্পী বৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে শুনবেন আলোচনা ধর্মী অনুষ্ঠান বিষয় বিশ্বায়ন ও সাঁওতাল। অংশগ্রহণে ডক্টর বিনয় কুমার সরেন, ডক্টর শুভ দাসদা ও সুতালাল সরেন। আজ শুনবেন প্রথম পর্ব। 6:38 কৃষি কথার আসর, গবাদি প্রাণীর এঁসো বা খুরাই রোগ, এই বিষয়ে ডক্টর উৎপলেন্দু মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:10 রামায়ণ গান, পরিবেশনায় গায়ত্রী অধিকারী ও সহশিল্পী বৃন্দ। 7:30 সমীক্ষা, আকাশবাণী কলকাতা সংবাদ কেন্দ্রের নিবেদন। 8:00 অনুরোধের আসর। 8:30 অন্যের সাথে শুনবেন প্রথমে বিজ্ঞানের খবর, এরপর হাতি চলাচলের পথ, এই বিষয়ে শান্তনু ঘোষের সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানস প্রতিম দাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল ও ঠুংরি শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক। 9:30 বাংলা নাটক শেষ ঘোড়া, রচনা মৈনাক সেনগুপ্ত, প্রযোজনা আশিস গিরি। 10:00 স্বাস্থ্য সম্পর্কিত অনুষ্ঠান শ্রবণের স্বাস্থ্যে শুনবেন বিশ্ব জনসংখ্যা দিবস, এরপর মস্তিষ্কের রক্তক্ষরণ বিপদ সংকেতগুলি জানুন, সংকলন ও সম্পাদনায় রূপময় কোলে। 10:30 নজরুলগীতি সুস্মিতা হাজরার কণ্ঠে। 10:45 পুরাতনী শিল্পী বিপ্লব মুখোপাধ্যায়। 11:00 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাওন ভট্টাচার্য, এবং 11:10 শুনবেন শরদ শিল্পী অতনু রক্ষিত। গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে একটু পরেই সকাল শুনবেন সুবদ্ধ সঙ্গীত সারেঙ্গি শিল্পী পণ্ডিত রামনারায়ণ। 6:25 রবীন্দ্রসঙ্গীত শাওন ভট্টাচার্যের কণ্ঠে। 6:35 রামচরিত মানস পর্ব 166। 6:45 রজনীকান্তের গান শিল্পী দীপা সান্নাল। 7:10 রজনী যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী।
8:30 নজরুলগীতি সুস্মিতা হাজরার কণ্ঠে, 8:45 পুরাতনী শিল্পী বিপ্লব মুখোপাধ্যায়, 9:00 লোকগীতি শিল্পী শরণ কুমার মজুমদার, 9:10 রসধারা পাপিয়া ভট্টাচার্যের উপস্থাপনায়, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় শাহনাজ খাতুন, 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান ডাউন কান্ট্রি রোড উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 12:00 সুরভি উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য, 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী মনোজিৎ মল্লিক। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুলগীতি বিধিকা রায়ের কণ্ঠে, 5:20 উর্বশী উপস্থাপনায় পুনম সিং, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনায় পুনম সিং, 6:30 হিন্দি অনুষ্ঠানের পরবর্তী অংশে শুনবেন গুল গুলশান, 7:30 দর্পণ উপস্থাপনায় পুনম সিং, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সিং অ্যালং উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, এবং রাত 11:10 শুনুন হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আকাশবাণীর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজ অর্থাৎ 9 জুলাই বৃহস্পতিবারের বিভিন্ন অনুষ্ঠানগুলির প্রসঙ্গে। শুরু হচ্ছে সুবদ্ধ সঙ্গীত। সুবদ্ধ সঙ্গীতে আজ শুনবেন সারেঙ্গি শিল্পী পণ্ডিত রামনারায়ণ, প্রথমে রাগ যোগিয়া ও পরে রাগ জৌনপুরী। শুরু হচ্ছে সুবদ্ধ সঙ্গীতে সারেঙ্গি।

শুনছেন সুবাদ্য সঙ্গীত, শুনলেন জৌনপুরী রাগের সারেঙ্গি শিল্পী পণ্ডিত রামনারায়ণ, এরপর শুনলেন রাগ যোগিয়া রাগে সুবাদ্য সঙ্গীত, এরপর রাগ জৌনপুরী।

শুনলেন সারেঙ্গি শিল্পী পণ্ডিত রাম নারায়ণ, প্রথমে রাগ যোগিয়া ও পরে রাগ জৌনপুরী। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শাওন ভট্টাচার্য।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শাওন ভট্টাচার্যের কণ্ঠে। এখন রামচরিতমানস, আজ পর্ব

শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সকাল সকাল আমার সঙ্গে টিউন করে বসে পড়েছো রেডিওতে আড্ডা দিতে। কারণ স্টুডিওর ঘড়িকাটা অলরেডি বলে দিচ্ছে যে 7:10 বেজে গেছে কিন্তু, আর এই সময়টা মানেই যুববাণীর সুপ্রভাতের অনুষ্ঠান। আজকে তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের বন্ধু বিতর্ষক, আর আগামী 50 মিনিট তুমি থাকবে আমার সঙ্গে গানে কল্পে আড্ডায়। আর সুপ্রভাতের আড্ডা মানে যেমন তোমরা জানো যে তোমাদের জন্য আমরা হরেক রকমের বিষয় নিয়ে আসি। হরেক রকমের বিষয় বলতে যেমন থাকবে আজকের দিনের ইতিহাসের পাতায় গুরুত্ব, তেমনি থাকবে আজকের দিনে আমাদের অন্যতম প্রয়োজনীয় শিক্ষা, যার প্রয়োজন আমাদের সবার। আসলে জানো তো, ছোটোবেলা থেকেই না আমরা একটা নির্দিষ্ট ছকে বড় হয়ে উঠি। স্কুল কলেজের সিলেবাস থেকে শুরু করে সমাজের বানানো নিয়মের মধ্যেই নিজেদেরকে মানিয়ে নিয়ে জীবনে এগিয়ে যাই সবাই। তাও মানে এর মাঝখানেও কিছু ব্যতিক্রম চোখে আমাদের কিন্তু পড়ে, যারা অন্যায়ের বিরুদ্ধে গলা তোলার সাহস রাখে, যারা বুঝিয়ে দেয় যে অন্যায় হলে তার প্রতিবাদ করার ক্ষমতা ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রের মানুষেরই সমানভাবে আছে। কিন্তু বিশেষ করে দেখবে মেয়েরা এটা শুনেই বড় হয় যে মেয়ে মানেই তুমি একটু মানিয়ে নেবে, বেশি চিৎকার করে কথা বলবে না, মানে এই যে করবে না লিস্টটা না, এটা চিরকালই বড় ছিল। কিন্তু কখনো এইটা বলা হয়নি যে এই যে শিক্ষা পদ্ধতি, এইটাতে বদল আনার প্রয়োজন আছে। এই যে কি বদলাতে হবে, কি জানতে হবে, কি জানাতে হবে, সেই সমস্ত কিছুই তোমাদেরকে বলবো। কারণ এই যে সুপ্রভাতের আসরে, আগেই বললাম যে তোমাদের বন্ধু বিতর্ষক হাজির, আর এটা ছাড়াও আর একটা মন ভালো করা গল্প, একটা মহাভারতের অত্যন্ত শিক্ষণীয় গল্প তোমাদের জন্য থাকবে। আর সেটার জন্য তোমায় কিচ্ছু করতে হবে না, সকাল 8 অবধি থাকতে হবে আমার সঙ্গে। যাই হোক, কথা তো চলতেই থাকবে। আর এই যে সুপ্রভাতের আড্ডা, সেই সুপ্রভাতের আড্ডা গান ছাড়া তো কখনো শুরু হয় না, তাই না? চলো, তোমাদের জন্য অনুপম রায়ের কণ্ঠে এই গানটা থাকলো। এই গানটা নিয়ে আমি শিওর যে একদম তোমাদের ঘুম উড়েই যাবে। ফিরে আসছি এই গানের পর,

কি ঘুম উড়ে গেছে আমি একদম নিশ্চিত। আর গানের পর ফিরে এলাম তোমাদের সঙ্গে, রয়েছে আজকে বিতর্ষক, আর যুবাণীতে চলছে এখন সুপ্রভাতের আসর। আর যেমনটা তুমি আমার সঙ্গে শুরুতেও ছিলে, এখনো আছো, প্রত্যেক দিন থাকো। যাই হোক, তোমাদেরকে একদম শুরুতেই বলছিলাম যে এই যে যুবাণী সুপ্রভাতের আড্ডা, যেখানে তোমাদেরকে আমরা এই সময়ে জানাই যে আজকের দিনের গুরুত্ব, কারণ পৃথিবীতে প্রত্যেক কটা দিন কিছু বিশেষ মানুষের জন্য, কিছু বিশেষ ঘটনার জন্য আলাদা করে জায়গা করে নিয়েছে। যাই হোক, ইতিহাস নিয়ে আমি অত কথা বলবো না, কারণ আমি কিন্তু ইতিহাসে পাতিহাস, মানে ইতিহাসটা আমি একটু ভয়ই পাই। কিন্তু এই যে কোনো একটা দিনে সেই দিনের যারা বিশেষ, অর্থাৎ সেই দিনে যে বিশেষ মানুষেরা, সে যে বিশেষ ঘটনা ঘটেছে, সেইটা জানতে আমার মনে হয় না মন্দ লাগবে। চলো

1877 সালের আজকের দিনে উইম্বলডন টেনিস প্রতিযোগিতার উদ্বোধন হয়। এটি বিশ্বের প্রাচীনতম টেনিস প্রতিযোগিতা হিসেবে যাত্রা শুরু করে। প্রথম দিকে শুধুমাত্র পুরুষদের একক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও পরবর্তীকালে নারী ও অন্যান্য বিভাগও যুক্ত হয়। ঘাসের কোঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা বর্তমানে টেনিসের 4টি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের অন্যতম এবং বিশ্ব টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ আসর। ১৯২৮ সালের আজকের দিনে বাংলার গভর্নর স্যার স্ট্যানলি জ্যাকসন বর্তমান পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভবনটি ব্রিটিশ আমলে প্রশাসনিক কাজের জন্য নির্মিত হয় এবং স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের আইনসভার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে থাকে। আজও এটি রাজ্যের আইন প্রণয়ন ও গণতান্ত্রিক কার্যক্রমের অন্যতম প্রধান প্রশাসনিক ভবন। ১৯৬৯ সালের আজকের দিনে বাঘকে ভারতের জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর আগে সিংহ জাতীয় পশুর মর্যাদা পেলেও বাঘের সংখ্যা হ্রাস এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা বিবেচনা করে এই পরিবর্তন আনা হয়। পরবর্তীকালে প্রজেক্ট টাইগারের মতন সংরক্ষণ কর্মসূচির মাধ্যমে ভারতে বাঘ সংরক্ষণের উদ্যোগ আরও জোরদার করে তোলা হয়। ১৯২৫ সালের আজকের দিনে গুরু দত্ত, যার প্রকৃত নাম ছিল বসন্ত কুমার শিবশঙ্কর পাদুকোন, জন্মগ্রহণ করেন। তিনি চলচ্চিত্র পরিচালনা, প্রযোজনা

এবং অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং হিন্দি চলচ্চিত্রে নতুন ধরনের চিত্রভাষা ও গল্প বলার ধারা গড়ে তোলেন। পিয়াসা, কাগজ কে ফুল, সাহেব বিবি অর গোলামের মতন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র যেগুলি সিনেমার ইতিহাসে আজও গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। ১৯৩২ সালের আজকের দিনে প্রদীপ ভট্টাচার্য জন্মগ্রহণ করে। তিনি নাট্যকার, নাট্য পরিচালক, মঞ্চ এবং চলচ্চিত্র অভিনেতা হিসেবে কাজ করেছেন এবং বাংলার নাট্যচর্চার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। বিভিন্ন নাট্যদলের সঙ্গে কাজ করার পাশাপাশি তিনি বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেন এবং নাট্যশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৩৮ সালের আজকের দিনে সঞ্জীব কুমার জন্মগ্রহণ করেন। তিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। শোলে, আধি, কোশিশ, আঙ্গার এর মতন চলচ্চিত্রের বিশেষভাবে তার অভিনয় উল্লেখযোগ্য। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও তিনি লাভ করেছেন। ১৯১১ সালের আজকের দিনে রাজকুমার সর্বাধিকারী প্রয়াত হন। তিনি সাংবাদিকতা এবং লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন এবং হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে তিনি সম্পাদকীয় প্রবন্ধ লিখতেন এবং সংবাদপত্রের মাধ্যমে জনমত গঠনে বিশেষ ভূমিকা রাখেন। ১৯৩৪ সালের আজকের দিনে বিখ্যাত বিপ্লবী দীনেশচন্দ্র মজুমদার প্রয়াত হন। ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং অগ্নিযুগের অন্যতম কর্মী হিসেবে পরিচিত ছিলেন। বিপ্লবী কর্মকাণ্ডের কারণে তিনি একাধিকবার গ্রেপ্তার হন এবং স্বাধীনতার লক্ষ্যে সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছিলেন। ১৯৪৭ সালের আজকের দিনে হরেন ঘোষ প্রয়াত হন। তিনি ভারতের প্রথম ইমপ্রেসারিও হিসেবে পরিচিত ছিলেন এবং নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দেশি বিদেশি শিল্পীদের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তিনি ভারতীয় মঞ্চ সংস্কৃতির বিকাশে বিশেষ অবদান রাখেন। ১৯৬৯ সালের আজকের দিনে সুখলতা রাও প্রয়াত হন। তিনি শিশুদের জন্য গল্প, কবিতা ও শিক্ষামূলক সাহিত্য রচনা করেন এবং বাংলা শিশু সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রাখেন। সহজ ভাষা, শিক্ষামূলক বিষয়বস্তুর জন্য তার রচনাগুলি দীর্ঘদিন ধরে শিশুদের কাছে জনপ্রিয়। ১৯৯৯ সালের আজকের দিনে অশোক মিত্র প্রয়াত হন। তিনি প্রশাসক, সমাজবিজ্ঞানী, গবেষক, প্রাবন্ধিক ও শিল্প ইতিহাসবিদ হিসেবে কাজ করেছেন। ভারতীয় শিল্প, সংস্কৃতি ও ইতিহাস নিয়ে বহু গবেষণাধর্মী গ্রন্থ তিনি রচনা করেছেন এবং সরকারি প্রশাসনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালের আজকের দিনে সুমিতা সান্যাল প্রয়াত হন। বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং বহু জনপ্রিয় চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। মঞ্চ, চলচ্চিত্র, টেলিভিশনে দীর্ঘ কর্মজীবনের মাধ্যমে তিনি অভিনয় জগতে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন। ২০২০ সালের আজকের দিনে রঞ্জন ঘোষাল প্রয়াত হন। তিনি সঙ্গীতশিল্পী, গীতিকার, লেখক ও নাট্য ব্যক্তিত্ব ছিলেন এবং বাংলা ব্যান্ড সঙ্গীতের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত ছিলেন। জনপ্রিয় ব্যান্ড মোহিনের ঘোড়াগুলির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যেও একজন ছিলেন এবং বাংলা আধুনিক ব্যান্ড সঙ্গীতের বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তাহলে এই ছিল আজকের দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষের কথা, যাদের জন্য আজকের দিনটা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে উঠেছে। আর তবে একটা জিনিস, সেটা হচ্ছে এই যে ওয়েদারটা বাইরের, এই একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমি যখন আসলাম তখন কিন্তু এই যে ধর্মতলা থেকে আকাশবাড়ি এই পুরো রাস্তাটাই দেখলাম ভিজে, এই যে ওয়েদারটা, এই ওয়েদারটাও কিন্তু আমাদের কাছে স্মরণীয়, বিভিন্ন কারণে স্মরণীয়। কখনো প্রিয় বন্ধু

খোঁজে, কখনো প্রিয় মানুষের খোঁজে। আর এই সময় দাঁড়িয়ে যে গানটা আমার সবথেকে বেশি শুনতে ইচ্ছা করে সেই গানটাই এবার রইল তোমাদের জন্য। দেখো তোমাদের কার কার এই গানটা পছন্দ। ফিরে আসছি গানের পর, সঙ্গে থেকো শাহনাজ শ্রেয়া ঘোষালের কণ্ঠে, এই গানটা রইল তোমাদের জন্য।

গানের পর আবার ফিরে এলাম তোমাদের সঙ্গে, রয়েছে যৌবনী বন্ধু বিতোষক, আর কথা হচ্ছে আমাদের সুপ্রভাতের আসরে। আর আজকে যেমনটা শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে আজ বলবো সেই প্রতিবাদের কথা, বলবো সেই লড়াইয়ের অঙ্গীকারের কথা। আসলে কি বলতো, ছোটোর থেকেই না আমরা প্রত্যেকেই মা বাবার আদরের ছোঁয়ায় স্পর্শে বড় হয়ে উঠি, আর তখন আমাদের যে অবচেতন মন, যেহেতু আমাদের বয়স খুবই অল্প থাকে এবং ছোট থাকি, আমরা কোন স্পর্শটা আদরের কোন স্পর্শটা ঘৃণার সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। বেসিক্যালি ওই আদর আর ঘৃণার মাঝখানে যে ডিফারেন্সটা সেটা আমাদেরকে কেউ বলেও না এবং আমরা বুঝিও না। তারপর ধীরে ধীরে বাড়ি থেকে জানানো হয় যে গুড টাচ কোনটা, ব্যাড টাচ কোনটা, তবে মেয়েদেরকে বেশি করে জানানো হয় এবং সাবধানও করা হয়। কিন্তু এই যে শিক্ষাটা, এটা কিন্তু শুধুমাত্র মেয়ে নয়, এই শিক্ষাটা ছেলে এবং মেয়ে উভয়কেই শেখাতে হবে। অনেক সময় স্কুলে পড়াকালীন এমন কিছু ঘটনা ঘটে, বিশেষ করে মেয়েদের সঙ্গে ঘটে, যার জন্য মানুষ হয়তো ওই মেয়েটির দিকেই প্রশ্ন তুলবে, এই ভেবে সে বলার সাহসটাই পায় না বা প্রতিবাদ করার সাহসও পায় না। কারণ এই ঘটনার পরে আজও সমাজ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের দিকেই প্রশ্নবাণ ছুড়ে দেয়। 2026 দাঁড়িয়ে নারী দিবস পালন করা হলেও সোশ্যাল মিডিয়াতেই শুধুমাত্র নানান পোস্টের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, বাস্তবে এখনও কিন্তু বেশ খানিকটা পিছিয়ে আছে। এছাড়াও মেয়েদের স্বাধীনতা নিয়ে এখনও কোনো কিছু বলার হলে তার আগে দুবার কিন্তু ভাবতে হয়। তবে এর একটা ভালো দিকও আছে, যেমন কেউ খারাপভাবে স্পর্শ করলে 1098 অর্থাৎ চাইল্ড হেল্পলাইনের এই যে নাম্বার, এই টোল ফ্রি নাম্বারে ফোন করলেও কিন্তু পাওয়া যাবে জেলা প্রশাসনের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের সাহায্য, এবং এইটা কিন্তু 24x7 অর্থাৎ সব সময় খোলা রয়েছে। তাছাড়াও যাওয়া যেতে পারে লোকাল থানার চাইল্ড ওয়েলফেয়ার পুলিশ অফিসারদের কাছে, থানার চাইল্ড ফ্রেন্ডলি কর্নারে গেলেও শিশুদের সমস্ত অভিযোগ নির্দ্বিধায় শোনা হয়। বাবা মারা অনেক সময় জানেন না এই বিষয়গুলি, তবে বর্তমান সমাজে দাঁড়িয়ে এই গুড টাচ অর্থাৎ ভালো স্পর্শ এবং ব্যাড টাচ অর্থাৎ খারাপ স্পর্শ কি, এবং কেউ খারাপ স্পর্শ করলে কি করা উচিত, সেই শিক্ষা আমার মনে হয় যথেষ্ট প্রাসঙ্গিক এবং এটা ছেলে এবং মেয়ে উভয়কেই শেখানো উচিত। আর এই যে সমস্যাটা যেটা বললাম, এটা কিন্তু শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্বে রয়েছে। বাচ্চা ছেলে বা মেয়েরা অনেকেই এখন এই ব্যাড টাচের শিকার। খারাপ স্পর্শ সবসময় যে গোপন অঙ্গেই হবে তার কিন্তু মানে নেই, শরীরের অন্যান্য অঙ্গতেও পরিবারের সদস্য কিংবা অজানা ব্যক্তি খারাপ ইন্টেনশন নিয়ে স্পর্শ করলেও সেটা কিন্তু ব্যাড টাচ। তাই কেউ যদি খারাপভাবে স্পর্শ করে তৎক্ষণাৎ চিৎকার করে জানাতে হবে, কোনো রকম ভয় না পেয়ে। বাচ্চাদের বাবা মা ভাই বোনের মধ্যে কেউ না কেউ খুবই প্রিয় হয়, আর সেই প্রিয় মানুষটির কাছেই সব কথা খুলে বলে সন্তানেরা। তো সন্তানদের কথার মধ্যে হিন্ট বা সংকেতগুলো কিন্তু আমাদেরকেই বুঝতে হবে, অর্থাৎ বড়দেরকেই বুঝতে হবে। মুখ ফুটে কথা বলার সাহস রাখতে পারলেই শেষ করা সম্ভব এই খারাপ স্পর্শকারী মানুষরূপী পশুদের। বেশিরভাগ সময় খুদেরা বুঝতেই পারে না যে কিভাবে এমন ঘটনা ঘটে যাচ্ছে, তাই কিছু ব্যাপারে আমাদের অর্থাৎ অভিভাবকদেরকে এগিয়ে আসতে হবে। আর এই যে সন্তানদের সচেতন করার জন্য প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে তাদের সঙ্গে একটা ফ্রেন্ডলি রিলেশন বা ভালো সম্পর্ক গড়ে তোলা জরুরি। হাজারো কাজের ব্যস্ততা থাকলেও দিনের একটা নির্দিষ্ট সময় ওকে নিয়ে বসতে হবে, যে কোনো বিষয়ে মন খুলে কথা শুনতে হবে। ওর কথাকে কতটা গুরুত্ব দিচ্ছেন তার উপরেই নির্ভর করবে যে আপনার কাছে কতটা মন খুলে কথা বলবে। নিয়মিত সময় কাটাতে কাটাতে গল্পের ছলেই এই গুরুতর ব্যাপারগুলো শেখাতে হবে, কোন স্পর্শ ভালো কোনটা খারাপ বোঝাতে হবে। আর আরেকটা জিনিস বলবো, যদি সম্ভব হয় তাহলে প্রত্যেকে অন্তত বেসিক ক্যারাটে শেখাটা আমার মনে হয় এখন খুব খুব দরকার, যাতে বিপদের সময় নিজের চেষ্টাতেই তুমি বিপদমুক্ত হতে পারো। আর এই যে সমস্ত সিচুয়েশান, এই সিচুয়েশানকে একা হ্যান্ডেল করতে হবে এই মানসিকতাটা রাখাও খুব দরকার, কারণ সিচুয়েশান যাই হয়ে যাক না কেন আমরা কখনোই হারতে পারি না। আর এই মুহূর্তে উজ্জয়িনীও তোমাদেরকে এই হার না মানার গানই শোনাবে, ফিরে আসি গানের পর, সঙ্গে থেকো।

গানের পর ফিরে এলাম, তোমাদের সঙ্গে রয়েছি বিতর্ষক। আর যেমনটা বলেছিলাম যে একদম আড্ডা শেষে তোমাদেরকে শোনাবো একটা শিক্ষণীয় গল্প মহাভারত থেকে। তাহলে চলো এইবারে সেই গল্পটাই বরং তোমাদের সঙ্গে ভাগ করে নিই। মহাভারতের অসংখ্য বীরের মধ্যে একজন যোদ্ধার নাম হলো যিনি কুরুক্ষেত্রে যুদ্ধে একটা অস্ত্র প্রয়োগ করেনি, অথচ তার ত্যাগের কথা আজও মানুষের হৃদয়ে অমর হয়ে আছে। তিনি হলেন বর্বরিক, ভীমের পুত্র, ঘটোৎকচের পুত্র। এই যে কাহিনী, এই কাহিনী হয়তো মহাভারতের যে মূল সংস্করণ তাতে তোমরা পাবে না, কিন্তু পুরাণ আর লোককথায় বিশেষভাবে জনপ্রিয়, কারণ এর মধ্যে যে শিক্ষা লুকিয়ে আছে সে শিক্ষা কিন্তু যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করছে। হিমালয়ের পাদদেশে গভীর অরণ্যের মাঝে বেড়ে উঠছিল বর্বরিক, এক অসাধারণ বালক। তার মা ছিলেন হিড়িম্বা বংশের রাজকন্যা মৌরবী, যদিও অনেক কাহিনীতে তার নাম অহিলাবতী নামেও পরিচিত। আর তার পিতা ছিলেন ঘটোৎকচ, ভীমের বীর পুত্র। শৈশব থেকেই বর্বরিক ছিল অন্যদের থেকে অনেকটা আলাদা। অস্ত্র হাতে নিলে তার শরীরে যেন অন্য শক্তি জেগে উঠত। তার মা তাকে শুধুমাত্র যুদ্ধবিদ্যা শেখাননি, তিনি শিখিয়েছিলেন দয়া, ন্যায় এবং দুর্বলের পাশে দাঁড়ানোর শিক্ষা। একদিন সন্ধ্যায় মা ছেলেকে বললেন, একটা কথা মনে রেখো, শক্তি পাওয়া সহজ কিন্তু সেই শক্তির সঠিক ব্যবহার করা খুব কঠিন। পৃথিবী তোমাকে বীরত্বের জন্য মনে রাখবে না, মনে রাখবে তুমি কাদেরকে সেই শক্তি দিয়ে রক্ষা করেছিলে। আর এই কথাগুলোই শিশু বর্বরিকের হৃদয়ে গেঁথে গিয়েছিল। যৌবনে পৌঁছে সে মহাদেবের কঠোর তপস্যা করল। দীর্ঘ সাধনার পর মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে তিনটি অলৌকিক বাণ ও এক অসাধারণ ধনুক দান করলেন। মহাদেব বলেছিলেন, এই যে তিনটি বাণ, এই তিনটি বাণের শক্তি অপরিসীম। প্রথম বাণ যাদেরকে ধ্বংস করতে চাও তাদেরকে চিহ্নিত করবে, দ্বিতীয় বাণ যাদেরকে রক্ষা করতে চাও তাদেরকে আলাদা করবে, আর তৃতীয় বাণ প্রথম বাণে চিহ্নিত সব কিছু ধ্বংস করে আবার তোমার তুনিরে ফিরে আসবে। অর্থাৎ কেবলমাত্র এই তিনটে বাণ দিয়েই যে কোনো যুদ্ধ জেতা বা শেষ করা সম্ভব। কিন্তু বিদায়ের আগে বর্বরিক তার মার কাছে একটা প্রতিজ্ঞা করল যে, মা, আমি কখনো শক্তিশালীর পাশে দাঁড়াবো না, আমি সবসময় দুর্বলের সাহায্য করব। তার মা আশীর্বাদ করলেন, কিন্তু তার চোখে এক অদ্ভুত উদ্বেগ ফুটে উঠল। তিনি জানতেন এই প্রতিজ্ঞাই একদিন ছেলের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠবে। এরই মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছে। দুই পক্ষের অসংখ্য রাজা, সেনাপতি, যোদ্ধা কুরুক্ষেত্রে জড়ো হচ্ছে।

নাগরিকও সিদ্ধান্ত নিল যে সে যুদ্ধ দেখতে নয়, সে যুদ্ধ করতে যাবে। নীল রঙের এক অশ্বে চড়ে সে রওনা দিল কুরুক্ষেত্রের পথে। পথে দেখে অনেকে হাসল, কেউ বলল, মাত্র তিনটে বার নিয়ে যুদ্ধ করতে যাচ্ছ? বর্বরিক শান্তভাবে উত্তর দিল, যার লক্ষ্য সঠিক তার হাজার প্রাণের প্রয়োজন হয় না। ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু

ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে বড়বুড়িকে সামনে উপস্থিত হলেন। এসে বললেন, বৎস, কোথায় যাচ্ছ? বড়বুড়ি প্রণাম করে বলল, কুরুক্ষেত্রে যুদ্ধে, ধর্মযুদ্ধে অংশ নিতে। ব্রাহ্মণ তাকে আবার জিজ্ঞেস করলেন, কার পক্ষে তুমি যুদ্ধ করবে? বর্বরিক বিন্দুমাত্র দেরি না করে বলল, যে পক্ষ দুর্বল হবে আমি তারই পক্ষে লড়ব। শ্রীকৃষ্ণ কিছুক্ষণ চুপ করলেন, তারপর আবার প্রশ্ন করলেন, যদি তোমার সাহায্যে সেই পক্ষ শক্তিশালী হয়ে যায় তাহলে? বর্বরিক বলল, তাহলে আমি অন্য পক্ষের হয়ে যুদ্ধ করব। কৃষ্ণ এবার গভীরভাবে তার মুখের দিকে তাকালেন। তিনি বুঝলেন এই যুবক সত্যি নিজের প্রতিজ্ঞা রক্ষা করবে, কিন্তু এর ফল কি হবে? যদি বর্বরিক পাণ্ডবদের সাহায্য করে তবে তারা শক্তিশালী হবে, তখন সে কৌরবদের সাহায্য করবে যেহেতু কৌরবরা দুর্বল হয়ে গেছে, আবার কৌরবরা শক্তিশালী হলে সে আবার পাণ্ডবদের পাশে পাবে। এইভাবে যুদ্ধের ভারসাম্য কখনোই স্থির থাকবে না, আর শেষ পর্যন্ত পৃথিবীতে একমাত্র বর্বরিকই জীবিত থাকবে। তাই কৃষ্ণ তার শক্তির পরীক্ষা নিতে চাইলেন। একটি বিশাল পিপল গাছের দিকে তিনি ইঙ্গিত করলেন এবং বললেন, তোমার কাছে যেই তিনটে বাণ আছে তার শক্তি কতটা আমাকে দেখাতে পারবে? বর্বরিক একটা বাণ হাতে নিয়ে চোখ বন্ধ করল। বাণটি ধনুক থেকে ছুটে গিয়ে মুহূর্তের মধ্যে গাছের সমস্ত পাতাকে স্পর্শ করে ফিরে এলো। কিন্তু আশ্চর্যের বিষয় যে ভগবান শ্রীকৃষ্ণ একটি পাতা গোপনে নিজের পায়ের নিচে লুকিয়ে রেখেছিলেন। বাণটি ফিরে আসার আগে শ্রীকৃষ্ণের পায়ের চারপাশে ঘুরতে লাগল। বর্বরিক বলল, ব্রাহ্মণদেব, আপনার পায়ের নিচে নিশ্চয়ই একটি পাতা আছে, অনুগ্রহ করে পা সরিয়ে নিন, নইলে আমার বাণ পাতার সঙ্গে আপনার পাকেও আঘাত করবেন। শ্রীকৃষ্ণ মৃদু হেসে পা সরালেন। সত্যি সেখানে একটি পাতা ছিল। বাণটি সেটিকেও স্পর্শ করে বর্বরিকের তুনিরে ফিরে এলো। শ্রীকৃষ্ণ বুঝলেন যে এই শক্তির সামনে পৃথিবীর কোনো সেনাবাহিনীর টেকা সম্ভব নয়। কৃষ্ণ একটু গম্ভীর হয়ে বললেন, বৎস, তুমি কি আমাকে একটা দান দিতে পারবে? বর্বরিক হাসল। বর্বরিক বলল, আমি ক্ষত্রিয়, ব্রাহ্মণ যদি কিছু চান আমি কখনো ফিরিয়ে দিই না। শ্রীকৃষ্ণ বললেন, কিন্তু আমি তো তোমার মস্তক চাই। এক মুহূর্তের জন্য চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। বর্বরিক অবাক হয়ে ব্রাহ্মণের দিকে তাকিয়ে রইলেন, তারপর শান্ত কণ্ঠে বলল, আপনি কে? সাধারণ মানুষ এমন দান তো চাইতে পারে না। তখন শ্রীকৃষ্ণ তার প্রকৃত রূপ প্রকাশ করলেন। দীপ্তিময় চতুর্ভুজ দেখে বর্বরিক মাটিতে লুটিয়ে প্রণাম করল। বর্বরিক জিজ্ঞেস করল, প্রভু, আমার প্রাণী যদি চান তবে কারণটি বলুন। শ্রীকৃষ্ণ বললেন, তোমার শক্তি এতটাই বেশি যে তুমি অজান্তেই ধর্মের পথকে বিপথে ফেলবে। তুমি দুর্বলের পাশে দাঁড়াতে চাও, কিন্তু বারবার পক্ষ বদলাতে বদলাতে শেষ পর্যন্ত সমস্ত সেনা ধ্বংস হয়ে যাবে। ধর্ম প্রতিষ্ঠার জন্য এই যুদ্ধের ভীষণ প্রয়োজন, তাই তোমার ত্যাগই আজ পৃথিবীর কাছে মঙ্গল। বর্বরিক কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল, তার চোখে জল এলো। সত্যি বলতে সে যুদ্ধ করতে এসেছিল নিজের বীরত্ব দেখাতে, কিন্তু আজ তাকে যুদ্ধ না করেই নিজের জীবন উৎসর্গ করতে হবে। কিছুক্ষণ পরে সে মাথা তুলে বলল, যদি আমার মৃত্যু অসংখ্য মানুষের ভবিষ্যৎ রক্ষা করে তবে এই মৃত্যু আমার জন্য গর্ব। নিজের হাতে সে তরবারি তুলে নিল এবং শেষবারের মতো শ্রীকৃষ্ণকে প্রণাম করল, তারপর নিজের মস্তক দান করল। কৃষ্ণ বর্বরিকের ত্যাগে গভীরভাবে আবেগাক্লুত হলেন। তিনি বর্বরিকের মস্তকটি কুরুক্ষেত্রের একটি উঁচু পাহাড়ে স্থাপন করলেন এবং আশীর্বাদ করলেন যে তুমি পুরো যুদ্ধ প্রত্যক্ষ করবে, পৃথিবী জানবে যে এই যুদ্ধের সত্যিকারের বীরকে। 18 দিন ধরে বর্বরিকের মস্তক যুদ্ধ দেখল। সে দেখল ভীষ্মের পতন, দ্রোণাচার্যের মৃত্যু, কর্ণের সংগ্রাম, ভীষ্মের প্রতিজ্ঞা এবং অর্জুনের বিজয়। যুদ্ধ শেষে পাণ্ডবদের মধ্যে বিতর্ক তৈরি হলো যে সবচেয়ে বড় বীর তাহলে কে। শ্রীকৃষ্ণ বললেন, চলো বর্বরিককে জিজ্ঞেস করি। বর্বরিকের মস্তক শান্ত কণ্ঠে উত্তর দিল, আমি দেখেছি মানুষের অস্ত্র যুদ্ধ করেছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মুহূর্তে এক অদৃশ্য শক্তি পথ দেখিয়েছে,
আমি দেখি।

দেখেছি সুদর্শন চক্রের ঐশ্বরিক প্রভাব, আমি দেখেছি শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই ধর্মের বিজয় ঘটেছে। মানুষ লড়েছে, কিন্তু জয়ের পথ আসলে তৈরি করেছেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ বলেছিলেন বর্বরীককে যে তুমি চেয়েছিলে দুর্বলের পাশে দাঁড়াতে, তাই আজ থেকে কলিযুগে যে মানুষ দুঃখে কষ্টে অপমানে অসহায় অবস্থায় আমাকে ডাকবে, আমি তোমার মাধ্যমেই তাদের কাছে পৌঁছে যাব। বর্বরিক বিস্মিত হয়ে বলেছিলেন, প্রভু আমি তো আপনার এক ক্ষুদ্র ভক্ত, আমার নামে কেন মানুষ প্রার্থনা করবে? শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিয়েছিলেন, কারণ তুমি নিজের জন্য কিছু চাওনি, যে নিজের জন্য কিছু চায় না সেই অন্যের আশ্রয় হতে পারে। এরপর কৃষ্ণ তাকে এক অসাধারণ বর প্রদান করলেন। তিনি বললেন, আজ থেকে তুমি আমারই আরেক রূপ হিসেবে পূজিত হবে, আমার গাত্রবর্ণ শ্যাম, তাই আজ থেকে তোমার নামও হবে শ্যাম। কলিযুগে মানুষ তোমাকে শ্যাম বাবা নামে স্মরণ করবে। যে সত্যিকারের ভক্তি নিয়ে তোমার স্মরণ নেবে, তার মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। এই আশীর্বাদে বর্বরিকের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। শ্রীকৃষ্ণ বললেন, সময় আসবে যখন পৃথিবী তোমার এই মস্তককে খুঁজে পাবে এবং তোমার শির প্রতিষ্ঠিত হবে, আর সেই স্থান এক মহান তীর্থক্ষেত্রে পরিণত হবে। লোকপ্রচলিত কাহিনী অনুসারে বহু শতাব্দী পরে রাজস্থানে শিক্ষাবতী অঞ্চলের খাটু নামক একটি গ্রামে একদিন একটি গরু প্রতিদিনের নির্দিষ্ট স্থানে নিজে থেকেই গিয়ে দুধ বর্ষণ করতে শুরু করে। গ্রামের মানুষ বিষয়টি দেখে বিস্মিত হয়। রাজা নির্দেশ পেলেন যে সেই স্থানে খনন করতে হবে। স্বপ্নের নির্দেশ অমান্য তো করা যায় না। খনন শুরু হতেই মাটির নিচ থেকে একটি অলৌকিক মস্তক উদ্ধার করা হলো। সবাই বিশ্বাস করলেন এটাই সেই বর্বরিকের পবিত্র শির যাকে শ্রীকৃষ্ণ আশীর্বাদ করেছিলেন। পরবর্তীকালে সেই স্থানেই একটি মন্দির নির্মিত হয়। লোকবিশ্বাস অনুযায়ী সেই বর্বরিকই খাটু শ্যাম নামে পূজিত হতে শুরু করে। আজকের রাজস্থানের রিঙ্গাসে এই খাটু শ্যাম মন্দিরে আমরা প্রত্যেকেই প্রায় গেছি বা অনেকেই শুনেছি যে এই মন্দিরে কখনোই কোনো জাতি ধর্ম বর্ণর পার্থক্য করা হয় না। যে মানুষ তার ভাঙা মন নিয়ে তার কাছে আসে, তাকে তিনি সাহস দেন, আশা দেন এবং নতুন করে বাঁচার শক্তি দেন। ভক্তদের মধ্যে একটা জনপ্রিয় কথা আছে, সেটা মনে পড়ছে বলি তোমাদেরকে, হারে কা সাহারা শ্যাম হামারা, অর্থাৎ যে জীবনের যুদ্ধে হেরে গেছে স্বামী তার ভরসা। এই কারণেই বর্বরিক শুধুমাত্র একজন মহাবীর নয়, আজ তিনি কোটি মানুষের কাছে আশা বিশ্বাস এবং আত্মসমর্পণের প্রতীক। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো যে শক্তি মানুষকে বড় করে না, ত্যাগ মানুষকে ঈশ্বরের কাছাকাছি পৌঁছে দেয়। বর্বরিকের গল্প আমাদেরকে শেখায় যে প্রকৃত শক্তি অন্যকে হারানোর মধ্যে নয়, বরং নিজের অহংকারকে জয় করার মধ্যে। তিনি যুদ্ধক্ষেত্রে সত্যি বীরত্ব দেখাতে পারতেন, হতে পারতেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন ত্যাগের পথ। তাই আজকের পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনো প্রতিযোগিতার মধ্যেই বাস করছি। আমরা জিততে চাই, অন্যকে হারাতে চাই, নিজের শক্তিকে প্রমাণ করতে চাই। বর্বরিক এখানেই শেখান যে সবচেয়ে বড় বিজয় সেই মানুষটির যে নিজের শক্তিকে ন্যায়ের জন্য ব্যবহার করে, আর প্রয়োজনে নিজের স্বার্থ ত্যাগ করতে পারে বৃহত্তর কল্যাণের জন্য। এই কারণেই বর্বরিক কেবলমাত্র একজন বীর নয়, তিনি আত্মত্যাগ, বিনয় ও ধর্মের প্রতি এক অটল বিশ্বাসের চিরন্তন প্রতীক। তবে স্টুডিওর কাটা এই মুহূর্তে বলছে যে আমার সময় আজকের মতো শেষ। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু বিতর্ষক, আর সুপ্রভাতের আসর যখন আজকের মতন শেষ করছি, তখন তোমাদের জন্য ক্রসউইন্ডসের কণ্ঠে এই গানটা রইল তোমাদের জন্য। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো টাটা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রজাত তরঙ্গে। এখন পুরাতনী গান, শিল্পী বিপ্লব মুখোপাধ্যায়।

শরণ কুমার মজুমদারের কণ্ঠে লোকগীতি শুনলেন। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। জ্যোতিপ্রসাদের সঙ্গে রাশধারা কিছুক্ষণ পরেই।

0: ছেলে গো মোড়াইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে পকেট সিরা কুড়ে
1: মোড়াইয়া মারে ছেলে গো মোড়াইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে পকেট সিরা কুড়ে

0: distressed sales caused by market fluctuations. Uttar Pradesh government has launched the cashless health scheme for teachers as well as non-teaching staff in the state. Chief Minister Yogi Adityanath launched the Chief Minister's Teachers Cashless Medical Scheme from Varanasi, which will offer medical coverage of up to 5 lakh rupees to more than 15 lakh teaching staff. US launched another round of airstrikes on Iran after President Donald Trump said Iran's latest attacks had effectively ended the ceasefire. President Donald Trump also accused Iran of attacking commercial ships in the Strait of Hormuz, said the latest US strikes were carried out in retaliation. The India Meteorological Department, IMD, has issued an orange alert for heavy to very heavy rainfall over Arunachal Pradesh, Assam, Meghalaya, Bihar, East Rajasthan, Madhya Pradesh, Sub-Himalayan West Bengal, Sikkim and West Uttar Pradesh during the day. Meanwhile, moderate rainfall lashed several parts of the national capital this morning, bringing fresh weather and much-needed relief to residents. The waterlogging situation on all major roads in Delhi is under control. The Delhi Chief Minister's Office, CMO, said that all concerned agencies are on alert following the directions of Chief Minister Rekha Gupta. It said the Chief Minister has reviewed the situation with officials. The CMO said that the teams of the Delhi Jal Board, Public Works Department and the Municipal Corporation are on the ground and prepared to deal with any situation. India's Arnav Paparkar created history by becoming the first Indian in 36 years to reach the boys' singles quarter-finals at the Wimbledon Juniors 2026. The 18-year-old Paparkar defeated Japan's Rio in the pre-quarter-finals. He will next face either Jordan Lee of the United States in the quarter-finals today. And that is the end of this news bulletin.
1: नमस्कार, आकाशवाणी से विश्व दर्पण के साथ मैं मुनीश शर्मा। मुख्य समाचार, प्रधानमंत्री नरेंद्र मोदी ने मेलबर्न
2: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার জেরে গণপিটুনিতে মৃত্যু, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় পুলিশ আরও 8 জনকে গ্রেপ্তার করেছে। গতকাল 18 জনকে ধরার পর রাতভর অভিযান চালিয়ে বাকিদের পাকড়াও করা হয়। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 26। ওই 8 জনকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। এদিকে বারুইপুরে নির্যাতিতার ন্যায় বিচার এবং পূর্ব বর্ধমানে আদিবাসী মহিলাকে গণধর্ষণ ও খুনের প্রতিবাদে বর্ধমানের কার্জন গেটে গতকাল বিক্ষোভ সমাবেশ করে মহিলা কংগ্রেস। মোমবাতি জ্বালিয়ে দোষীদের শাস্তির দাবি জানানো হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের সমস্ত গণপরিবহনে ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস VLTD এবং এমার্জেন্সি প্যানিক বাটন বসানোর নির্দেশ অবিলম্বে কার্যকর করতে বলেছে পরিবহন দপ্তর। সেই সঙ্গে আগামী 30 জুলাই এর মধ্যে নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পরিবহন অধিকর্তার দপ্তরে জমা দিতে বলা হয়েছে। 31 ডিসেম্বর 2018 আগে নথিভুক্ত গণপরিবহনগুলিতেও পর্যায়ক্রমে এই প্রযুক্তি কাজে লাগাতে হবে। VLTD-র তথ্যকে যুক্ত করতে হবে বাহন ডেটাবেসের সঙ্গে। পরিবহন দপ্তর জানিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট পাঠানো হবে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন দপ্তরের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশের ব্যাপারে প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতোমধ্যেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর নেতৃত্বে একটি মন্ত্রীগোষ্ঠী তৈরি করে দিয়েছেন। নবান্নে অর্থ দপ্তরে আজ ওই মন্ত্রীগোষ্ঠীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, শিল্পমন্ত্রী তাপস রায় এই মন্ত্রীগোষ্ঠীতে রয়েছেন। মূলত আগের সরকারের আমলে বিভিন্ন দপ্তরের সার্বিক অব্যবস্থা ও দুর্নীতি নিয়ে এই শ্বেতপত্র প্রকাশ করা হবে। যে অনিয়মের জন্য বিপুল পরিমাণ ঋণের বোঝা নতুন সরকারের ওপর চেপেছে, অর্থ দপ্তরের শ্বেতপত্রে তাই তুলে ধরা হবে বলে সম্প্রতি বিধানসভায় অর্থমন্ত্রী জানিয়েছিলেন। পশ্চিমবঙ্গের রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন রাজ্য বিধানসভার সচিব সৌমেন্দ্রনাথ দাসকে রিটার্নিং অফিসার নিযুক্ত করেছে। বিধানসভার যুগ্ম সচিব শান্তনু

রাজকে নিযুক্ত করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে। রাজ্যসভার এই তিনটি আসনে ভোট নেওয়া হবে 24 জুলাই, ওইদিনই ভোট গণনা। 14 জুলাই পর্যন্ত মনোনয়ন দাখিল করা হবে, পরের দিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে, নাম প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ শেখ বড়াই ইস্তফা দেওয়ায় এই আসনগুলি শূন্য হয়। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের বিভিন্ন এলাকায় শস্যে কৃমি রোগের কারণে সবজি ও ধানের চাষে ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে উচ্ছে, পটল, ঝিঙে, টমেটো, ঢ্যাঁড়স, লাউ, শশা ও ধানের বীজতলা নষ্ট হচ্ছিল। সমস্যার কারণ জানতে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কাকদ্বীপ আঞ্চলিক গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে কারণ জানতে পারেন। এরপরই কৃষকদের নিয়ে ফসলে কৃমি রোগ সংক্রমণ নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এই রোগে গাছের শিকড়ে গাঁঠ তৈরি হয়ে পচন ধরে, ফলে গাছ শুকিয়ে যায়। রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে বিজ্ঞানসম্মত চাষ পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে মাছ ধরতে গিয়ে ট্রলার সহ 15 জন মৎস্যজীবী নিখোঁজ। গত 2রা জুলাই জয় মাকালী নামে ওই ট্রলারটি নিয়ে মৎস্যজীবীরা রওনা দেন। নিখোঁজ 15 জনের মধ্যে 3 জন ওড়িশার বাসিন্দা। তাদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। রাজ্যের প্রায় সব জেলাতেই আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। এদিকে দক্ষিণবঙ্গেও আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। এছাড়াও নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে 21 জুলাইয়ের শহীদ সমাবেশ করার ব্যাপারে পুলিশের অনুমতি চেয়েছে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ শিবির। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 5 বিদ্রোহী বিধায়ক গতকাল রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে দেখা করে এই প্রস্তাব দেয়। পাশাপাশি দলীয় কর্মীদের ওপর অত্যাচার এবং দলীয় কার্যালয় ভাঙচুর বন্ধের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতেও ডিজির কাছে অনুরোধ জানিয়েছেন তারা। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ বেলা 12:30।

297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন, সুদ সারং রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন নবারুণ কুমার দত্ত, সারেঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কালওয়ান্ত এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র।

সুদ সারং রাগে খেয়াল শুনলেন শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন নবারুণ কুমার দত্ত, সারেঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কালওয়ান্ত এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। একটু পরেই সংবাদ।

শুনলেন নজরুল গীতি, শিল্পী বিথিকা রায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, একটু পরেই উর্বশী।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। শুনবেন রজনীকান্তের গান, শিল্পী দীপা সান্যাল।

শুনলেন রজনীকান্তের গান, শিল্পী দীপা সান্যাল, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই দর্পণ।

দর্পণ অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতায় সঞ্চয়িত প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজ মোহাম্মদ রফির কণ্ঠে দুটি গান শুনবেন। প্রথম গানটি চন্দন কা পলনা ছায়াছবি থেকে আশা ভোঁসলের সঙ্গে দ্বৈত কণ্ঠে।

ছায়াছবির গান শুনলেন। আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা আজ শুরু হচ্ছে। ভারতীয় সময় আজ রাত 1:30 ফ্রান্স মরক্কোর মুখোমুখি হবে। ব্রিস্টলে আজ চলতি সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 10:30 খেলা শুরু। সল্টলেকের সাই কেন্দ্রে আজ শুরু হয়েছে 74তম রাজ্য অ্যাথলেটিক্স। আসছে বিস্তারিত খবরে। বিশ্বকাপ ফুটবলে আজ থেকে শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। বস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। এদিকে প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচে ফ্রান্সের মাইকেল ওলিসের দেখা হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশন ফিফার কাছে আপিল করেছিল, কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে ফিফা। ফ্রান্সের কোচ দিদিয়ে দেসঁ ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে একথা জানান। অর্থাৎ আজকের ম্যাচে অলিসে আরেকটি হলুদ কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি। অন্যদিকে মরক্কোর অন্যতম ভরসা ও চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা মিডফিল্ডার ফরওয়ার্ড ইসমাইল সাইবারি চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারছেন না। আগামীকাল লস অ্যাঞ্জেলেসের ইংল স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। এছাড়া শনিবার নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়েছিল। অন্যদিকে রবিবার সকাল 6:30 কানসাস স্টেট স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছে সুইজারল্যান্ড। 1954 সালে বিশ্বকাপে শেষবার কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। উল্লেখ্য, সুইজারল্যান্ডই সেবার আয়োজক দেশ ছিল। চলতি বিশ্বকাপ ফুটবলে মিশরের জাতীয় দলের কোচ হোসাম হাসানি চুক্তি পুনর্নবীকরণের অনুমোদন দিয়েছে সেদেশের জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন ইএফএ। এক বিবৃতিতে ইএফএ সভাপতি হানি আবু রিদাজ একথা জানান। কোচ ছাড়াও টিম ডিরেক্টর ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। 59 বয়সে এই হোসেম হাসানকে 2024 সালের ফেব্রুয়ারিতে দলের দায়িত্ব দেওয়া হয়। এরপর 2025 সালের আফ্রিকা কাপ অফ নেশনসে মিশর সেমিফাইনালে ওঠে। বিশ্বকাপে গ্রুপ জিতে নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে হাসানের অধীনে মিশর তাদের প্রথম জয় তুলে নেয়। টুর্নামেন্টের প্রথম নকআউট ম্যাচে রাউন্ড অফ 32 এ দলটি অস্ট্রেলিয়াকে পেনাল্টিতে পরাজিত করে, কিন্তু রাউন্ড অফ 16 এ আর্জেন্টিনার কাছে 3-2 গোলে হেরে যায় তারা। স্বপ্ন ছিল ফুটবলার হওয়া, সেই ফুটবল খেলাকে কেন্দ্র করে গণ্ডগোলের জেরে প্রাণ হারিয়েছে বারুইপুরের 17 বছরের কিশোর প্রসেনজিৎ বিশ্বাস। বারুইপুরের ফুলতলার বাসিন্দা এই কিশোর ফুটবল ম্যাচে জয়ী হওয়ায় গত সোমবার নৃশংসভাবে তাকে খুন করা হয় বলে অভিযোগ। আজ তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তার সঙ্গে ছিলেন প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র। আইএফএ সচিব পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। ভারত আজ সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে। ব্রিস্টলে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:00। 5 ম্যাচের ক্রিকেট সিরিজে ইংল্যান্ড 2-0 এগিয়ে রয়েছে। উল্লেখ্য, প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। ভারতের সামনে এখন সিরিজ বাঁচানোর লড়াই। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাই কলকাতায় আজ শুরু হল 74তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। রাজ্যের 19টি জেলা, 3টি মহকুমা, 10টি স্বীকৃত ক্লাব এবং 4টি

0: বিভাগীয় দল মিলিয়ে মোট 1,423 জন অ্যাথলিট এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ, পদ্মশ্রী জ্যোতির্ময় শিকদার প্রমুখ। প্রথম দিনেই 35টি ফাইনাল ইভেন্ট ও পুরুষদের ডেকাথলনে 3টি বিভাগের খেলা হয়। জার্মানির আলেকজান্ডার জেরেভ ও ইংল্যান্ডের আর্থার ফেরি উইম্বলডন টেনিসের পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। গতকাল পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনাল ম্যাচে দ্বিতীয় বাছাই জেরেভ ষষ্ঠ বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিজকে পরাজিত করেন। আগামীকাল পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে জ্যানিক সিনার নোভাক জোকোভিচের আলেকজান্ডার জেরেভ আর্থার ফেরির মুখোমুখি হবেন। এদিকে মহিলাদের সিঙ্গলসের প্রথম সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফের মুখোমুখি হয়েছেন। প্রথম সেট মুচোভা 6-2 এ জিতে নিয়েছেন। গফ দ্বিতীয় সেট 6-1 এ জিতেছেন। তৃতীয় সেটে খেলা চলছে। চলতি উইম্বলডন জুনিয়র্সের পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের লি জর্ডনের কাছে আজ ভারতের অর্ণব পাবারকার স্ট্রেট সেটে হেরে গেছেন। জর্ডনের কাছে তিনি 6-2, 7-5 সেটে পরাজিত হন। প্রথম ভারতীয় হিসেবে 36 বছর পর পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছিলেন তিনি। ভিয়েতনামের দা নাং এ আগামী 30 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত চলা পিকলবল বিশ্বকাপ 2026 প্রো বিভাগে অংশগ্রহণের জন্য ইন্ডিয়ান পিকলবল অ্যাসোসিয়েশন ভারতীয় দল ঘোষণা করেছে। দলকে নেতৃত্ব দেবেন হর্ষ মেহতা, তাঁর সঙ্গে থাকছেন অর্জুন সিং। তিনি এই বিশ্বকাপের অনূর্ধ্ব-18 বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবেন এবং ওই দলের নেতৃত্বও দেবেন। খেলার খবর শেষ হল, এরপরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 8:15:23। এখন শুনবেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজ প্রথমে দুটি আধুনিক গান। প্রথম গানটির শিল্পী মান্না দে।

শুনছিলেন নানা রঙের গান, আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। আকাশবাণী আজকের স্পটলাইট অনুষ্ঠানে আমরা শুনব ভারত জাপান বিশেষ কৌশলগত অংশীদারিত্ব বিষয়ে একটি আলোচনা। এতে অংশ নিয়েছেন জাপানে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত জ্ঞানেশ্বর মৌলাই এবং সঞ্চালনায় আছেন দীক্ষা সাক্সেনা। সঞ্চালক দীক্ষা সাক্সেনা প্রথমে বলেন, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির 3 দিনের ভারত সফর শেষ হয়েছে। তাঁর এই সফরকালে জাপানের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারত জাপান ব্যবসায়িক ফোরামের শীর্ষ বৈঠকে আলোচনায় অংশগ্রহণ করেন। দুদেশের মধ্যে যে বিশেষ কৌশলগত সম্পর্ক রয়েছে সেই ক্ষেত্রে জাপানি প্রধানমন্ত্রীর এই সফরকে একটি মাইল ফলক হিসেবে অভিহিত করা হয়েছে। তাঁর সফরকালে উভয় দেশ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তিতে স্বাক্ষর করেছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের মধ্যে রয়েছেন জাপানে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত জ্ঞানেশ্বর মৌলাই। তাঁর কাছে আমরা জানতে চাইব, বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষিতে আপনি জাপানের প্রধানমন্ত্রীর এই ভারত সফরকে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? প্রাক্তন রাষ্ট্রদূত জ্ঞানেশ্বর মৌলাই বলেন, দেখুন দীক্ষাজি, সমগ্র বিশ্ব বর্তমানে এক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে রয়েছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত, হরমুজ প্রণালীতে অবরোধ, ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অনিশ্চিত সম্পর্কের সমীকরণ এই পরিস্থিতিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে চীনের উত্থানের বিষয়টি এবং আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে তার কার্যকলাপ। এই ধরনের দ্রুত ঘটনাক্রমের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক এবং কিছু কিছু ক্ষেত্রে কৌশলগত আন্তর্জাতিক অংশীদারিত্ব বর্তমান সময়ে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জাপানের সঙ্গে আমাদের এই ধরনের বিশেষ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। সঞ্চালক দীক্ষা সাক্সেনা এরপর জানতে চান, অংশীদারিত্ব শব্দটির আগে সংযুক্ত হওয়া বিশেষ এবং কৌশলগত শব্দগুলি কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? উত্তরে প্রাক্তন রাষ্ট্রদূত জ্ঞানেশ্বর মৌলাই জানান, দেখুন, বিশ্বের বহু দেশের সঙ্গেই আমাদের কৌশলগত সম্পর্ক রয়েছে, কিন্তু এই সব সম্পর্ককে আন্তর্জাতিক মাত্রায় তেমন গুরুত্ব দেওয়া হয় না। খুব কম ক্ষেত্রেই এবং কম দেশের সঙ্গেই এই ধরনের সম্পর্কের আন্তর্জাতিক মাত্রা থাকে, যেমনটা জাপানের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে রয়েছে। ভারত এবং জাপানের মধ্যে তেমন কোনো স্বার্থের সংঘাত নেই। কি চীনের প্রশ্ন বা সন্ত্রাসবাদের প্রশ্ন কিংবা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার প্রশ্ন, এই সবকটি ক্ষেত্রেই জাপানের সঙ্গে আমাদের অবস্থানগত মিল রয়েছে। আমাদের এই দুটি দেশই এশিয়া মহাদেশে অবস্থিত। এই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক প্রাচীনতার নিরিখেও প্রায় 1500 থেকে 1700 বছরের পুরনো। শিল্প, সংস্কৃতি, বাণিজ্য, বিনিয়োগ এই সব ক্ষেত্রেই জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। আপনারা জানেন, সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তাঁর ভারত সফর উভয় দেশের পক্ষেই বিশেষ তাৎপর্যপূর্ণ। এই সফর নিয়ে উভয় দেশেই বহু প্রত্যাশা রয়েছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত দুই দেশের মধ্যেকার ষোড়শ দ্বিপাক্ষিক শিখর বৈঠক সেদিক থেকে দেখলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়। ভারতের সঙ্গে সব দেশের মধ্যেই কিন্তু এই ধরনের সম্পর্ক নেই। সফর শেষে দুই দেশের যে যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে সেদিকে মনোযোগ সহকারে নজর করলেই দেখা যাবে যে দুদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে প্রায় কোনো বিষয়কেই বাদ দেওয়া হয়নি। কূটনৈতিক দৃষ্টিকোণের দিক থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের মহিলা প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে প্রকাশ্যে ছোট বোন হিসেবে সম্বোধন করেছেন। জাপানের প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে এজন্য আমাদের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ভারত এবং জাপান বড় ভাই এবং ছোট বোনের মতোই সম্পর্ক বজায় রেখে চলবে এবং কাজ করবে। সঞ্চালক দীক্ষা সাক্সেনা এরপর জানতে চান, আপনার কি মনে হয় এই ধরনের মানবিক সম্পর্কের সম্বোধন দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সমীকরণে
তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে? উত্তরে প্রাক্তন রাষ্ট্রদূত জ্ঞানেশ্বর মৌলাই বলেন, দেখুন দীক্ষাজি, সাধারণ নাগরিকদের জন্য এই ধরনের সম্বোধন হয়তো ভালো লাগতে পারে, কিন্তু কূটনৈতিক সম্পর্ক অনেকটাই ভিন্ন ধরনের হয়ে থাকে। প্রকৃত প্রস্তাবে রাষ্ট্রনায়কদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট গুরুত্বপূর্ণ, তবে কোনো কোনো ক্ষেত্রে এই সম্পর্ক সংশ্লিষ্ট দেশগুলির মধ্যে কূটনৈতিক সম্পর্কের মধ্যেও প্রতিফলিত হতে পারে। তবে ভালো কূটনৈতিক সম্পর্কের সঙ্গে ব্যক্তিগত সমীকরণ যুক্ত হলে দুই দেশের মধ্যে সম্পর্ক একটা নতুন মাত্রা পেয়ে থাকে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটা বিভিন্ন জায়গায় দেখা গেছে। ব্যবসায়িক সম্পর্কের প্রশ্নে আমি যৌথ ঘোষণায় একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গের উল্লেখ করতে চাই, তা হল জাপান ভারতে 10 লক্ষ কোটি ইয়েন নতুন বিনিয়োগের কথা বলেছে। সঞ্চালক দীক্ষা সাক্সেনা তখন বলেন, আমি আপনার কাছ থেকে জানতে চাইব ঠিক কোন কোন ক্ষেত্রে জাপান ভারতে বিনিয়োগ করতে চায়। এছাড়াও দুদেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে এই প্রস্তাব আরও কত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে? প্রত্যুত্তরে প্রাক্তন রাষ্ট্রদূত জ্ঞানেশ্বর মৌলায়ের বক্তব্য, দেখুন দীক্ষা, ভারতের বিনিয়োগের ক্ষুধা এবং তৃষ্ণা এই দুটোই খুব বড় আকারের। আমাদের দেশের অর্থনীতি বার্ষিক 7.5% হারে বেড়ে চলেছে। সারা বিশ্বের আর কোনো বড় অর্থনীতি এই হারে বৃদ্ধি অর্জন করতে পারছে না। এই রকম এক প্রেক্ষিতে আমরা বলতে পারি, নতুন উৎপাদনমুখী শিল্প, নতুন শিল্প স্থাপন সহ বহু ক্ষেত্রেই বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। আমাদের দেশের অন্যান্য রাজ্যগুলিও উন্নয়নের জন্য আগ্রহী। দেশের মধ্যে বেশ কিছু প্রদেশ রয়েছে যারা উন্নয়নের নিরিখে কিছুটা পিছিয়ে রয়েছে। এই সব রাজ্যে আমাদের বিনিয়োগ করা প্রয়োজন। আমি একটা হিসেব দেখছিলাম যে জাপানের মিৎসুবিশি ও অন্যান্য কয়েকটি কোম্পানি 64,000 কোটি টাকা মতো বিনিয়োগ করেছে। তাই 10 লক্ষ কোটি ইয়েন ভারতে বিনিয়োগের যে প্রস্তাব জাপানের কাছ থেকে পাওয়া গেছে, তা নিশ্চিতভাবেই পরিকাঠামো উন্নয়ন এবং সরবরাহ শৃঙ্খল পরিচালনা ব্যবস্থায় কাজে লাগবে। দুদেশের মধ্যে যেসব চুক্তি হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল 7,000 কিলোমিটার নতুন রেলপথ স্থাপন। এই রেলপথগুলি কিন্তু দ্রুত গতির ট্রেন চালানোর উপযুক্ত হবে। এছাড়া বেসরকারি ক্ষেত্রেও বেশ কিছু সম্ভাবনাময় ক্ষেত্রে বিনিয়োগ আসবে। ভারত জাপান যৌথ অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব দারুণভাবে সফল। উভয় দেশের নেতৃবৃন্দই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্ত ও অবাধ বাণিজ্যের পরিবেশ গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। সঞ্চালক দীক্ষা সাক্সেনা তারপরে জানতে চান, আপনি কি আমাদের বলবেন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্ত ও অবাধ বাণিজ্যের পরিবেশ গড়ে তোলার এই প্রসঙ্গটি থেকে ঠিক কি বোঝা যায়? প্রাক্তন রাষ্ট্রদূত জ্ঞানেশ্বর মৌলাই জানান, ভারতের মতো এক বড় দেশকে তার দীর্ঘমেয়াদী নিরাপত্তার দিকটি নজরে রাখতে হয়। আমরা

হরমুজ প্রণালী অবরোধের সময় হয়েছিল দেখেছি। এর ফলে সরবরাহ শৃঙ্খল পরিচালনা এবং শক্তিক্ষেত্রে সংকট দেখা দিয়েছে। তাই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের মোকাবিলা করতে জাপান আমাদের পাশে থাকলে তা ভারতের পক্ষে সুবিধাজনক হবে। এই অঞ্চলে ভবিষ্যতে হয়তো দুই দেশের মধ্যে নিয়মিত যৌথ সামরিক মহড়া দেখতে পাব। তাই এই অঞ্চলটি যাতে ব্যবসা বাণিজ্য এবং জাহাজ চলাচলের জন্য সর্বদা অবাধ ও উন্মুক্ত থাকে সেটা নিশ্চিত করা দরকার। এটা ভারতের ভবিষ্যৎ উন্নয়নের জন্যই হওয়া দরকার, কারণ চীনকে আমরা ঠিক শত্রু হিসেবে না দেখলেও ভারতের স্বার্থের পরিপন্থী এক শক্তি হিসেবে দেখেছিল। চীন একই সঙ্গে জাপানের স্বার্থেরও পরিপন্থী হিসেবে বিবেচিত হয়ে থাকে। জাপানের সঙ্গে চীনের বেশ কিছু ক্ষেত্রে সামরিক সংঘাতের মতো পরিস্থিতি রয়েছে। সেদিক থেকে দেখলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুই দেশের এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি ভারত সফরকালে খুব স্পষ্টভাবেই জানিয়েছেন যে ভারত এবং জাপান উভয়েই নিজেদের সুবিধাজনক ক্ষেত্রগুলিকে পারস্পরিক স্বার্থে ব্যবহার করে বিকাশ বা উন্নয়নের লক্ষ্যে পৌঁছে যেতে পারে। তিনি দুদেশের মধ্যে কৌশলগত সহযোগিতাকে আরও বেশি গভীর করে তোলার উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে জাপান ও ভারতের দৃষ্টিভঙ্গি অনেকটাই অভিন্ন। জাপান যেমন সম্প্রতি মুক্ত ও অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কথা ঘোষণা করেছে, ভারত সরকারও অনুরূপভাবে মহাসাগরীয় উদ্যোগের কথা বলেছে। এছাড়াও দুদেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রের সহযোগিতা জোরদার করার কথা হয়েছে। প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রের আধুনিকীকরণের ক্ষেত্রেও জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে আমার মনে হয়। সঞ্চালক দীক্ষা সাক্সেনা বলেন, হ্যাঁ একদমই ঠিক বলেছেন জ্ঞানেশ্বর মৌলাইজি। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আমাদের বিস্তারিতভাবে জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রাক্তন রাষ্ট্রদূত জ্ঞানেশ্বর মৌলাই জানান, আপনাকেও ধন্যবাদ দীক্ষাজি। আকাশবাণীর আজকের স্পটলাইট অনুষ্ঠানে আমরা শুনলাম ভারত জাপান বিশেষ কৌশলগত অংশীদারিত্ব বিষয়ে একটি আলোচনার সম্প্রচার। আলোচনায় অংশ নিলেন জাপানে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত জ্ঞানেশ্বর মৌলাই এবং সঞ্চালক দীক্ষা সাক্সেনা। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। আরও একবার জানিয়ে দিই, স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত airnsdtalks@gmail.com, আবার বলছি airnsdtalks@gmail.com অথবা 9289094044, আবার বলি 9289094044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: implications for India's energy security. The participants were Anil Wadhwa, former ambassador, and Anubha Rohatogi, anchor. This program was produced and presented by the News Services Division of Akashvani.
1: Insights.
2: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও অস্ট্রেলিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারত সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মেটস মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াই বিজেপিতে যোগদান করেছেন। বিজেপি প্রার্থী হিসেবেই তারা রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাতীয় মহিলা কমিশন NCW IVF ক্লিনিকগুলির ওপর নিয়ন্ত্রক পরিকাঠামো ও সংশ্লিষ্ট আইনের সর্বাত্মক পর্যালোচনা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানও পাল্টা আক্রমণ চালায়। বিশ্বকাপ ফুটবলে আজ থেকে শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আজ তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভিক্টোরিয়ার গভর্নমেন্ট হাউসে দুই নেতাই যৌথ সাংবাদিক সম্মেলন করেন। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতায় অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুদেশের মধ্যে আজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। ঘোষণাপত্রে উভয় নেতাই দুদেশের সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। যৌথ ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতার উপর জোর দেন।
3: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, आज हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
2: অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আজ মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত অস্ট্রেলিয়া রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক অস্ট্রেলিয়া সফর দুদেশের মধ্যে সম্পর্কের এক উল্লেখযোগ্য মাইলফলক সূচিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি আজ এক সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের মধ্যে আলোচনায় ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এবং দুই নেতার মধ্যে নিবিড় সহযোগিতার দিকটি ফুটে উঠেছে। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতে সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। এই চুক্তি ভারতের স্বচ্ছ জ্বালানি কর্মসূচি এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে সহায়ক হবে। দুই নেতা অর্থনৈতিক সহযোগিতার দিকটিও পর্যালোচনা করেছেন। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে জন উচ্ছ্বাসের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত 12 বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী সেদেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ভিত্তি স্থাপিত হওয়া সন্তোষ ব্যক্ত করেছেন। আরও বৃদ্ধি, আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
3: ইসি সদী কা ভারত आज विकसित होने के लक्ष्य पर काम कर रहा है। ये वो भारत है जो कहता है ग्रो मोर अचीव मोर। हम 140 करोड़ एस्पिरेशन से भरे राष्ट्र है, हम अधीर है, बेसब्र है, हम दुनिया की सबसे तेजी से बढ़ती इकोनॉमी है।
2: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সে দেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ
1: The energy that we feel in here tonight defines the Australia-India partnership. It is an enthusiasm and a dynamism that drives the positivity and promise of our two nations and peoples.
2: আধুনিক কূটনীতির ভিত্তিকে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসল্ট পাথরে নির্মিত স্বরানন কার্তিকের একটি ভাস্কর্য। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস সরবরাহ করবে। লোকায়ন 2026 সমুদ্র অভিযানের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দর সফর সফলভাবে সম্পন্ন করেছে আইএনএস সুদর্শিনী। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এই সফরের মাধ্যমে ভারত ও আমেরিকার সামুদ্রিক সহযোগিতা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতায় এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিকবরায় পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা তিনটি আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে এই তিনজন আজই বিজেপিতে যোগদান করেন। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কলকাতায় আজ সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সৌমিকবাবু পরে সাংবাদিকদের বলেন এই তিনজনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। তৃণমূল নেতাকর্মীদের দলে নেওয়ার ব্যাপারে যে নীতি ছিল তা থেকে সরে আসছেন না, তবে তৃণমূল কংগ্রেস থেকে যারা দুর্নীতি করেননি বিজেপি তাদের পাশে থাকবে। উল্লেখ্য, সম্প্রতি এই তিন নেতা তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদে ইস্তফা দেন। তৃণমূল কংগ্রেস সরকারের 15 বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। নমানে আজ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পৌরোহিত্যে এই সংক্রান্ত প্রথম পর্যায়ের বৈঠক বিভিন্ন দপ্তরের সচিবদের কাছ থেকে প্রকল্পভিত্তিক তথ্য ও নথি চাওয়া হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ অনুখাতে ব্যবহার, বরাদ্দ, অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় মহিলা কমিশন এনসিডাব্লিউ আইভিএফ ক্লিনিকগুলির নিয়ন্ত্রক পরিকাঠামো ও সংশ্লিষ্ট আইনের সর্বাত্মক পর্যালোচনা সহ বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আশা মেনন এই কমিটির নেতৃত্বে থাকবেন। এছাড়াও বিচার বিভাগ, আইন, চিকিৎসা, ফরেন্সিক বিভাগ, ধাত্রীবিদ্যা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিশেষজ্ঞদেরও এতে অন্তর্ভুক্ত করা হবে। সহায়ক প্রজনন প্রযুক্তি ক্ষেত্র এআরটির ব্যাপক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এআরটি কেন্দ্র আইভিএফ ক্লিনিক ও গ্যামিট ব্যাংকে পরিচালন আইন ও নিয়ন্ত্রক পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি মহিলাদের প্রজনন অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষার বিষয়ে পর্যালোচনা করা দেখবে। খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই মদ প্রস্তুতকারী কয়েকটি সংস্থাকে নোটিশ দিয়েছে। অভিযোগ, কিছু সংস্থা নির্ধারিত নিয়ম না মেনে অ্যালকোহলমুক্ত যে পানীয় নিষিদ্ধ অতিরিক্ত ফ্লেভার ব্যবহার করছে এবং বয়স সংক্রান্ত বিভ্রান্তিকর দাবি করছে। এছাড়া পণ্যের গায়ে বয়স বা পুরনো হওয়ার বিষয়ে এমন কিছু শব্দ ব্যবহার করা হচ্ছে যা অনুমোদিত নয়। দেশে স্মার্টফোন, ল্যাপটপ, ওয়্যারেবলস এবং স্মার্ট টিভির মতো বৈদ্যুতিক সামগ্রীর উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এ ধরনের পণ্যে ব্যবহার হওয়া ডিসপ্লে অ্যাসেম্বলিস, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ইন্ডাক্টর কয়েল মডিউলের উপর প্রাথমিক সীমা শুল্ক প্রত্যাহার করেছে। অর্থমন্ত্রক এ ব্যাপারে তিনটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার সুপারেরা এই সম্মেলনে যোগদান করেন। মার্কিন যুক্তরাষ্ট্র বুসেয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা হয়। এর কয়েক ঘণ্টা আগে আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করার কথা জানিয়েছে। পরপর দুরাত তাদের শহর লক্ষ্য করে মার্কিন বোমা হামলার পর বাহরিন, কুয়েত এবং কাতারে আমেরিকার ঘাঁটি ও সামরিক কেন্দ্রগুলি লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারা দেশে বিস্তৃত হয়েছে। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর আরব সাগরের বাকি অংশ আজ মৌসুমী বায়ু প্রবেশ করেছে বলে আবহাওয়া দপ্তরের বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর নরেশ কুমার আকাশবাণীকে জানিয়েছেন। বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে আজ থেকে শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কো।
4: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে প্রশান্ত কুমার। मुख्य समाचार। भारत और ऑस्ट्रेलिया ने स्वतंत्र और मुक्त हिंद प्रशांत क्षेत्र के लिए रक्षा और सुरक्षा सहयोग पर संयुक्त घोषणा पत्र स्वीकार किया। ऑस्ट्रेलिया से यूरेनियम की आपूर्ति के लिए भी समझौता हुआ। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा, भारत अधिक विकास अधिक उपलब्धि के मंत्र के साथ दुनिया की शीर्ष तीन अर्थव्यवस्थाओं में शामिल होने का इच्छुक। मेलबर्न में भारतीय समुदाय को संबोधित किया। ईरान ने अमेरिका पर बुशहर परमाणु ऊर्जा संयंत्र के पास हवाई हमला करने का आरोप लगाया। जवाब में बहरीन, कुवैत और कतर में अमेरिकी ठिकानों पर हमले किए। चीन के जिनजियांग शहर में एक जूता कारखाने में भीषण आग लगने से 28 लोगों की मौत। फीफा विश्व कप के पहले क्वार्टर फाइनल में आज रात फ्रांस का मुकाबला मोरक्को से। और विंबलडन टेनिस में चेक गणराज्य की कैरोलिना मुचोवा महिला सिंगल्स के फाइनल में पहुंची। अब समाचार विस्तार से। प्रधानमंत्री नरेंद्र मोदी और ऑस्ट्रेलिया के प्रधानमंत्री एंथनी एल्बनीज के बीच आज मेलबर्न में तीसरी ऑस्ट्रेलिया भारत वार्षिक शिखर वार्ता हुई। इस दौरान दोनों नेताओं ने प्रतिनिधिमंडल स्तर की वार्ता में द्विपक्षीय संबंधों को और सशक्त बनाने पर चर्चा की। दोनों नेताओं ने द्विपक्षीय संबंधों में आए परिवर्तनकारी महत्वपूर्ण बदलाव का स्वागत करते हुए क्षेत्रीय स्थिरता, ऊर्जा सुरक्षा और प्रौद्योगिकी नवाचार के लिए व्यापक सहयोग ढांचे को अंतिम रूप दिया। हिंद प्रशांत क्षेत्र में शांति और स्थिरता सुनिश्चित करने के उद्देश्य से दोनों देशों ने रक्षा और सुरक्षा सहयोग पर ऐतिहासिक संयुक्त घोषणा पत्र स्वीकार किया। वार्षिक रक्षा मंत्रियों के संवाद को संस्थागत स्वरूप प्रदान किया तथा समुद्री सुरक्षा सहयोग का प्रारूप जारी किया।
3: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, आज हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
4: प्रधानमंत्री मोदी ने बताया कि दोनों देशों ने यूरेनियम आपूर्ति और महत्वपूर्ण खनिज गलियारे पर ऐतिहासिक समझौते पर हस्ताक्षर किए। बाद में प्रधानमंत्री मोदी ने ऑस्ट्रेलिया के मेलबर्न में मेलबर्न मीट्स मोदी कार्यक्रम में कहा कि भारत ऑस्ट्रेलिया गठबंधन नई ऊंचाइयों पर पहुंच गया है। 12 वर्षों में ऑस्ट्रेलिया की अपनी तीसरी यात्रा में प्रधानमंत्री ने 10 लाख से अधिक प्रवासी भारतीयों को द्विपक्षीय मित्रता का आधार स्तंभ बताया। श्री मोदी ने कहा है कि 21वीं सदी का भारत एक विकसित राष्ट्र बनने के लक्ष्य की ओर बढ़ रहा है।
3: 21वीं सदी का भारत आज विकसित होने के लक्ष्य पर काम कर रहा है। ये वो भारत है जो कहता है ग्रो मोर अचीव मोर। हम 140 करोड़ एस्पिरेशन से भरे राष्ट्र हैं। हम अधीर हैं, बेसब्र हैं। हम दुनिया की सबसे तेजी से बढ़ती इकोनॉमी है, लेकिन हम जल्द से जल्द दुनिया की टॉप 3 इकोनॉमी बनना चाहते हैं।
4: इस अवसर पर ऑस्ट्रेलिया के प्रधानमंत्री एंथनी एल्बनीज ने कहा कि इस आयोजन की ऊर्जा स्पष्ट रूप से महसूस की जा सकती है। एक रिपोर्ट।
5: भारत ऑस्ट्रेलिया के रिश्ते सामान्य कूटनीति से कहीं आगे बढ़ चुके हैं। ये मार्बल स्टेडियम में गूंजती तालियां और लोगों के उत्साह से बयां होता है। प्रधानमंत्री मोदी का एक महत्वाकांक्षी और विकसित भारत का दृष्टिकोण, जिसमें वैश्विक विनिर्माण में कामयाबी से लेकर ऑपरेशन ब्रह्मा के अंतर्गत अहम मानवीय मदद तक शामिल है, साबित करता है कि भारत मानवता के हित में लगातार काम कर रहा है। प्रधानमंत्री अल्बनीज ने ऑस्ट्रेलिया में भारतीय समुदाय को दोनों देशों के बीच महत्वपूर्ण सेतु बताया। इससे ये साफ होता है कि भारतीय समुदाय दोनों देशों की अर्थव्यवस्था अर्थव्यवस्था और रणनीतिक रक्षा गलियारे को मजबूती दे रहा है, जिससे हमारा साझा भविष्य सुरक्षित और समृद्ध बना रहे और हम आपसी भरोसे से जुड़े रहें। मेलबर्न से सुहास राम की रिपोर्ट के साथ विश्व दर्पण समाचार के लिए शक्ति सिंह।
4: विदेश सचिव विक्रम मिश्री ने आज कहा कि तीसरा वार्षिक भारत ऑस्ट्रेलिया शिखर सम्मेलन ऊर्जा सुरक्षा के क्षेत्र में भारत के लिए एक महत्वपूर्ण उपलब्धि है। विदेश सचिव ने संवाददाता सम्मेलन में कहा कि शिखर सम्मेलन में भारत को ऑस्ट्रेलिया से यूरेनियम की दीर्घकालिक आपूर्ति सुनिश्चित करने को

আরাধনে ছে জুবির আরেকটি গান কিশোর কুমারের কণ্ঠে। রূপ তেরা মস্তা।

0: 不行呢、啊。
1: Hindi ছেড়ে ছবি গানের অনুষ্ঠান আরাধনার পর এবারে কাহো না প্যার হ্যায় ছেড়ে ছবির গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বাবুল সুপ্রিয় সহ শিল্পীবৃন্দ

কুমার শানুর কণ্ঠে এই গানটির সঙ্গে সঙ্গেই শেষ হচ্ছে আজকের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানটি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী ঘোষণা একটু পরেই। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.1 ডিগ্রি কম। সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97%, সর্বনিম্ন 83%। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 15 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যাঁরা মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে সতর্কবার্তায় জানানো হয়েছে।

জুলাই ২০২৬ পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় ৫৫ কিলোমিটার হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের ১০ জুলাই ২০২৬ পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলে সমুদ্রযাত্রায় নিষেধ করা হয়েছে। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন ১০ জুলাই ২০২৬ শুক্রবারের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ৬টায় শুভাষিত শুনবেন কোরআন থেকে পাঠ। ৬:০৫ সঙ্গীতাঞ্জলি, ৬:৩০ আজকের চাষবাস, খরিফ মরশুমে ফসল বৈচিত্র্যকরণ বলেছেন ডক্টর প্রবীর ভট্টাচার্য। ৬:৪০ আপনার স্বাস্থ্য, জন্ম নিয়ন্ত্রণ কেন দরকার বলেছেন ডাক্তার রুনা পল। ৬:৪৫ প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও চন্দ্রজিৎ প্রামাণিক। ৭:৪৫ রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের শিল্পী ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। ৮:০০ জানা অজানা মস্তিষ্ক মন্থন বলেছেন ডাক্তার সৌরভ সুন্দর প্রধান, শুনবেন দ্বিতীয় পর্ব। ৮:০৫ নিরাময় বিশ্ব জনসংখ্যা দিবস, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। ৮:২০ গান্ধী চর্চা, অহিংসার পূজারী গান্ধীজি বলেছেন ইভা ভট্টাচার্য। ৮:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল সুমন্ত সরকারের কণ্ঠে। ৯:০০ বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে সমীক্ষা। ৯:২৫ ৯:৩০ আকাশবাণী পডকাস্ট মরণোত্তর অঙ্গদান বর্তমান চিত্র, এ বিষয়ে সমাজকর্মী অঙ্গদান আন্দোলনকর্মী সুদীপ্ত সাহারায়ের সাক্ষাৎকার নিয়েছেন দেবর্ষী ঘোষ, প্রযোজনা দেবর্ষী ঘোষ। ১০:০০ গানের ভেলা সুতপা চট্টোপাধ্যায়ের উপস্থাপনায়, ১১:০০ যুবাণীর অনুষ্ঠান, তরুণের স্বপ্ন উপস্থাপনায় দেবার ঘোষাহা ও সায়নী মজুমদার। ১২:০০ রাগ প্রধান গান রূপা ভট্টাচার্যের কণ্ঠে। ১২:১৫ লোকগীতি শোনাবেন আশিস কুমার গিরি। ১২:৩৩ উনজমির দুনো ফসল আমন ধানের চাষ, এ বিষয়ে বিশ্বজিৎ সরকারের সঙ্গে আলোচনায় সুব্রত চক্রবর্তী। অনুষ্ঠানটি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে। দুপুর ১:০০০ গীতিকা, ১:৪৫ মহিলামহল ডাক্তারি পরামর্শ উপস্থাপনায় সৌমিলি রায়। ২:৩০ সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি সীতারানী হাসদা এবং সহশিল্পীবৃন্দের পরিবেশনায়, তারপর সামাজিক দায়বদ্ধতা উপেক্ষা করার বিপদ আলোচনায় চক্রধর হাসদা ও মাধব হাসদা, শেষে লোকগীতি সরোজিনী হাসদা ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রতন কুরি। ৫:৩০ বিদ্যার্থীদের জন্য বিষয় পরিবেশবিদ্যা দ্বাদশ শ্রেণী, আলোচনায় কলাগাছিয়া কৈলাস কামিনী হাইস্কুলের শিক্ষক বলাই লাল জানা এবং সঙ্গে দুজন শিক্ষার্থী। ৬:০৫ সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি সন্ধ্যা সোরেন এবং সহশিল্পীবৃন্দের পরিবেশনায়, ৬:১৫ সাঁওতালি অনুষ্ঠানে বিশ্বায়ন ও সাঁওতাল আলোচনায় ড বিনয় কুমার সোরেন, ড সুবোধ হাসদা এবং সুতালাল সোরেন, শুনবেন দ্বিতীয় পর্ব। ৬:৩৮ কৃষি কথার আসর, উন্নত প্রথায় আমন ধানের চাষ, মাধব চন্দ্র ধারার সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাসরায়। পাট চাষে রোগ পোকা নিয়ন্ত্রণ আলোচনায় ড কিঙ্কর সাহা, ড উত্তম কুমার রায়চৌধুরী, জীবনানন্দ শীল ও সুব্রত চক্রবর্তী। সমীক্ষা ৭:৩০ বলেছেন ড রেণুপদ ঘোষ। ৮:০০ নাটক জ্বালা রচনা ও প্রযোজনা ঋত্বিক ঘটক। ৯:০০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল সুমন্ত সরকারের কণ্ঠে। ৯:৩০ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সমাদৃতা রায়চৌধুরী। ৯:৪৫ নজরুলগীতি রূপা ভট্টাচার্যের কণ্ঠে। ১০:০০ বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। ১০:৩০ আধুনিক গান শ্রেয়সী চৌধুরীর কণ্ঠে। ১০:৪৫ লোকগীতি শিল্পী আশিস কুমার গিরি। ১১:০০ গিটার বাজিয়ে শোনাবেন প্রবীর কুমার দে। ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী দেবজিৎ চক্রবর্তী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ৬:১৫ সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত এ কানন। ৬:২৫ রবীন্দ্রসঙ্গীত ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। ৬:৩৫ ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস, শুনবেন ১৬৭তম পর্ব। ৬:৪৫ ভক্তিগীতি মহুমা নন্দীর পরিবেশনায়। ৭:১০ যুবাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় বিদর্শক চক্রবর্তী। ৮:৩০ নজরুলগীতি রূপা ভট্টাচার্যের কণ্ঠে। ৮:৪৫ নজরুলগীতি
আরেকবার জানাই, 8:45 আধুনিক গান শিল্পী শ্রেয়সী চৌধুরী, 9:10 রসধারা উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, 10:15 আঞ্জুমান আপনাদের সঙ্গে থাকবেন শায়েস্তা নাজ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা আনন্দে, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান আবার শুনবেন 1:10, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল স্বপ্না ঘোষের কণ্ঠে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত দেবশ্রী নন্দীর কণ্ঠে, 5:20 উর্বশী উপস্থাপনায় রোশন মুরারকা, সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠান, 6:30 গুল গুলশন, 7:10 নজরুল গীতি রূপা ভট্টাচার্যের কণ্ঠে, 7:30 দর্পণ, রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপা চন্দ, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনছিলেন 10 জুলাই 2026 শুক্রবারের অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:07 হয়ে 12 সেকেন্ড। জয় হিন্দ।